0: বাবু এ বাবু ঝটে উঠ তো ছিটো উঠ না আপনি বিহি বিষে জস্তো ছ বুহারীকো লাগি গহনা কিন জানু পরি না উঠ তো ছিটো
1: হো
2: হো তো এ আমা বরু কা জানি ভন্নু তো
0: পহিলা মুখ ধুনে অনি এই আমরাই বেশি শহরকো ভীমসেন স্থান চোকমা ছ নি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল জানে সুনচাঁদী র হীরাকা ভনে জস্তে গহনা পাইনে ঠাউ ভনেকই জয়লক্ষ্মী সুনচাঁদী পসল হো ত
3: 2045 সাল দেখি নিরন্তর তপাইকৈ সেবামা সমর্পিত জয়লক্ষ্মী সুনচাঁদী পসলমা তৈয়ারিকা সবই খালে গরগহনা অর্ডার অনুসার আধুনিক ডিজাইনমা সুনচাঁদী র হীরাকা গরগহনা বনাউনুকা সাথেই কম্পিউটার তৌল দ্বারা নাপ যাচ গরি গ্যারেন্টিকা সাথ খরিদ বিক্রি গরিন্ছ
4: জয়লক্ষ্মী সুনচাঁদী পসল বেশি শহর নগরপালিকা 8 ভীমসেনী স্থান লমজুং প্রোপাইটার বম বাহাদুর বিশ্বকর্মা র সুরজ বিশ্বকর্মা সম্পর্ক ফোন নম্বর 066-520-209 র মোবাইল নম্বর 98-460-58-565 রাশি অনুসর্ক পত্থর কা লাগি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল ল নাই সমজন হোস
1: ওহো হেড স্যার টাড়াই কো সাইড হো কি কসো বেশি শহর জানি ভয়ে সঙ্গে যাও ভাই
2: কষ্ট ঠ্যাক্কই পার্নু ভো হেরনুস না স্যার বিদ্যালয় কো বার্ষিক উৎসব পনি আউনেই লাগ্যো এসপটক ক্যালেন্ডার পনি ছাপনে কুরা ভয়েকো ছ বেশি শহর কো নিউ জনপ্রেমী ছাপাখানা মা যাও কি ভনের নিস্কেকো ম ত
1: কাইদা কো কুরা গর্নু ভো স্যার ম পনি কা জানি হোলা ভনের সোচি রহেকো থি হাম্রো পনি আইডি কার্ড নিমন্ত্রণা কার্ড প্রমাণপত্র ছাপ্নু পর্নি গাউকাই পসলকো বিল পনি বানাউনু ছ
5: নিউ জনপ্রেমী ছাপাখানামা ছপাই সম্বন্ধী সম্পূর্ণ কাম গরিন্ছ লংসুংমা নাই পহিলো পটক স্থাপিত বিগত 35 বর্ষদেখি সেবা দিদেই আইরহেকো নিউ জনপ্রেমী ছাপাখানামা বিবাহ কার্ড নিমন্ত্রণা কার্ড প্রমাণপত্র মেডাল প্রিন্ট কিতাব পত্রপত্রিকা ক্যালেন্ডার আইডি কার্ড ভিজিটিং কার্ড পাসবুক লগায়তকো উচ্চ স্তরীয় প্রবিধিবাট ছপাই কার্য গরিনুকা সাথে সবই প্রকারকা ছাপ পনি বনাইন্ছ
4: নিউ জনপ্রেমী ছাপাখানা বেশি শহর নগরপালিকা 8 নারায়ণ স্থান চোক লমজুং সম্পর্ক ফোন নম্বর 066-520-227 মোবাইল নম্বর 98-462-49129 র 98-461-5091
2: কাইলে টাউকো দুখ্নি কাইলে পেট দুখ্নি কে দুখ্যাও দুখ্যাও अनि यही बेला पखाला लागेर हैरान होइन कहाँ जाने होला के गर्ने के नगर्ने जहिल्यै बिरामी भएर केही मेलो मसी भइदिने
5: बुवा चिर नगर्नुहोस् झट्टै सुभाष मेडिको फर्मामा गइहालम यही बेसी सहरको सेराचोकदेखि कारागार जाने बाटो छ नि त्यही जाम बरु
2: हुन्छ बुहारी ल गइहालम साह्रै गाह्रो भयो
5: सुभाष मेडिको फर्मा बेसी शहर नगरपालिका 8 सेरा
3: यहाँ अनुभवी स्वास्थ्य कर्मी द्वारा स्वास्थ्य परीक्षण गर्नुका साथै उचित परामर्श दिइन्छ सबै खाले औषधिमा विशेष छुटको व्यवस्था छ प्रोपाइटर सुभाष दनाई सम्पर्क मोबाइल नम्बर 98-465-64-093
6: हेर्ने हेराउनका साथै उपचार गर्ने हजुर तपाईँको संस्कृति संरक्षण तथा सामाजिक विकास केन्द्रमा धामी झाँक्री उत्थान समिति सञ्चालन गरिएको छ। यहाँ प्राथमिक उपचार तथा परामर्श सम्बन्धी श्री धनबहादुर असरपति गुरूद्वारा दयाको सेवाकाइ गर्ने गराउने गरिन्छ। साथै समाजको अगाडि दुःख विराम रोगको विश्वासका साथ उपचार गरिने जानकारी गरायौं है त। रोगको विवरण
7: कामने रोग
6: बौलाउने रोग
7: भल्ने रोग
6: मूर्छा पर्ने
7: सपना नराम्रो देख्ने
6: डराउने
7: रिस उठ्ने
6: तर्सिने
7: खान मन नलाग्ने
6: चिलाउने
7: ऐठन गर्ने
6: कम्मर दुख्ने
7: हात खुट्टा पोल्ने
6: चपाउने
7: हात खुट्टा दुख्ने वा सुन्निने
6: ज्यान करकर खाने
7: महिनावारी गडबडी
6: बाजोपन
7: छारे रोग
6: प्रेसर
7: सुगर
6: प्यारालाइसिस
7: दम
6: खोकी टोकेको निलो दाम
7: मान्छे हराएको
6: सामान हराएको
7: टुनामुना लागेको
6: मेलमिलाप गर्न पर्ने
7: दाँत दुखेको
6: बिगार परेको
7: पैसा फसेको
6: रक्सी छुटाउने
7: घर बान्ने
6: पिनाश भएको
7: टाउको दुख्ने
6: ग्यास्ट्रिक
7: जन्डिस भएको
6: सतुर नष्ट गर्ने
7: बाथ रोग
6: बान फर्काउने जस्ता रोगहरूको दैविक सांस्कृतिक गुरूबाट विश्वासका साथ उपचार गरिन्छ, साथै बुटी पनि बानिनेछ। हामीलाई सम्झनुहोस्, निराश हुनुहुने छैन।
7: जन्मेर कसले पो के लिएर आएको छ र मर्दा लानु पो के छ?
8: सम्पर्क स्थान सुन्दर बजार नगरपालिका वडा नम्बर 9 सिउडीबार लमसुङ कृषक जागरण सहकारी अगाडि कृषि विकास बैंक नजिकै। सम्पर्क फोन नम्बर 97 69 77 68 60, 97 69 77 68 60 र 98 21 57 56 36, 98 21 57 56 36।
6: ग्रह व्यथा गुरुले दिएको ज्ञान कसलाई के था? आउनुहोस्, सोध्नुहोस्, खोज्नुहोस्, बुझ्नुहोस्, आवश्यकता अनुसारको उपचार गर्नुहोस्, रोगबाट मुक्त हुनुहोस्। जयराम गुरुदेव।